বেশ খ্রিস্টাব্দ একুশে আষাঢ় 1433 বঙ্কান্ত। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:59 হয়ে 34 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 9 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 29 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টসে। আজ 6 জুলাই 2026 সোমবার। এখন শুনবেন আজকের দিনের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রচনা থেকে পাঠ, 6টা 5 সঙ্গীতাঞ্জলি, 6টা 30 আজকের চাষবাস, ইলিশের বিকল্প পেঁংড়া বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, 6টা 40 আপনার স্বাস্থ্য, বিশ্ব জুনোসিস দিবস এই দিনটার গুরুত্ব তাৎপর্য বলবেন ডক্টর আশিস কুণ্ডু, 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 7টা 45 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়, 8টায় বিজ্ঞানের খবর সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়, 8টা 5 নজরুলগীতি সৃজনী দাস, 8টা 20 কথিকা স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন যজ্ঞেন্ময় সাহু, 8টা 30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় শুভ ঘোষ শুনবেন রাগ বিলাস খানি টরি, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান, 9টা 25 সমীক্ষা, 9টা 30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ব্রতদীপ মুখোপাধ্যায়, 12টায় গজল সানন্দা ঘোষ মজুমদার, 12টা 15 লোকগীতি উপস্থাপনায় অনির্বাণ দাশগুপ্ত, 12টা 30 গ্রামীণ সংবাদ, 12টা 33 গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1টা 45 মহিলা মহল সাহিত্য কথা লেখক অমৃতা কুনারের সাক্ষাৎকার উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2টা 30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5টা 30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা আলোচনায়

রিশরা গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার ও দুই শিক্ষার্থী, ছটায় সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, ছটা পনেরোতে সাঁওতালি অনুষ্ঠানের শেষাংশ, ছটা বেজে 38 মিনিটে কৃষি কথার আসর, প্রাণীবাহিত মনুষ্য রোগ ও তার প্রতিকার ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার, এরপর শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মময় জীবন, বলবেন অনন্ত কুমার রায়, রূপকানুষ্ঠান আমরা যত বর্ণ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, পশু থেকে মানুষের রোগ সংক্রমণ ঠেকানোর উপায়, বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়, সাক্ষাৎকারে শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় শুভ ঘোষ, শুনবেন রাগ ছায়ানট, 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সৌমিত্র বসু, 9:45 জেলায় আকাশবাণী, 10:00 ভজন, সানন্দা ঘোষ মজুমদার, 10:40 ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 11:00 লোকগীতি অনির্বাণ দাশগুপ্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে তবলা, পরিবেশনায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতে সরোদ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শুনবেন রাগ আহেরি এবং রামকেলি, 6:25 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, আজ শুনবেন 163 পর্ব, 6:45 ভজন, সানন্দা ঘোষ মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠানে সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 8:50 লোকগীতি অনির্বাণ দাশগুপ্ত, 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে তবলা, পরিবেশনায় পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের শেষাংশ গুলগুলশান, 7:10 শিল্প সংলাপ, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান, শুনলেন আজ অর্থাৎ 6 জুলাই 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে।

এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রথমে শুনবেন রাগ আহিরি এবং পরে রাম কেলি। শুনছেন শরৎ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

এতক্ষণ শুনলেন আহিরি রাগে শরৎ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখন শুনবেন রাগ রামকেলি।

প্রথমে আহিরি এবং পরে রামকেলি রাগে শরৎ পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়। এখন শুনবেন রামচরিত মানস। আজ শুনবেন 163তম পর্ব।

এতক্ষণ শুনলেন রামচরিতমানস, আজ শুনলেন 163তম পর্ব। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

সঞ্চয়িতার প্রথম অধিবেশনে এরপর শুনবেন 6:45 ভজন, পরিবেশনায় সানন্দা ঘোষ মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 ম্যান্ডোলিন, পরিবেশনায় অভিজিৎ পাল, 8:50 লোকগীতি, অনির্বাণ দাশগুপ্ত।

9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, উপস্থাপনায় প্রতীক্ষা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায় প্রতীক্ষা ঘোষ।

প্রথম অধিবেশনের সঞ্চয়িতা প্রচার তরঙ্গের শেষে শুনবেন 2:30 শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনায় পরিমল চক্রবর্তী। আজ শুনবেন তবলা।

গুড মর্নিং, কেমন আছো তুমি? আর আজকে তো সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই না? মানে চারিদিকে বৃষ্টি, আর কালকে থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এই থামছে, এই কমছে, এই আবার শুরু হচ্ছে, এইরকম তো চলছে। রোদ বৃষ্টির খেলা কালকে থেকে মোটামুটি আমরা দেখছি সারাদিন। আর আজকে তো ছুটি, কালকেও তুমি ছুটি কাটিয়েছো, আজকেও ছুটি, আর যারা শনিবারও ছুটি পেয়েছো, শনি রবি সোম, মানে একটা লম্বা উইকেন্ড বলা যেতেই পারে, তাই না? আর এই সোমবারের সকালটা যদি ঘুম থেকে উঠে মনে হয় যে আহ কি শান্তি, আজকে সোমবার, কিন্তু কোথাও কোনো তারা নেই, অফিস যাওয়ার নেই, স্কুল কলেজে যাওয়ার নেই, আজকে ছুটি, এটার একটা কিন্তু অদ্ভুত শান্তি আছে, তাই না? আর যদি তোমার মনে হয় যে হ্যাঁ আজকে তবু ওই যেটা আমরা বলি না, বডি আমাদের তো একটা টাইম নিয়ে নেয়, যতই ছুটি থাকুক যাই থাকুক, ওই রোজ একই টাইমে উঠতে উঠতে কখনো কোনো সময় অ্যালার্মেরও প্রয়োজন পড়ে না, জাস্ট ঘুমটা ভেঙে যায়। আজকেও কি তোমার সঙ্গে তাই হয়েছে? আর ইতিমধ্যেই তোমার হাতে চা বা গরম গরম কফির কাপটা কি চলে এসেছে? মানে ওয়েদারটা তো অলরেডি তাই বলছে, চা কফির কাপ যাই হোক না কেন, যেটা তোমার পছন্দ, সেখানে চুমুক দিতে দিতে টানা আগামী 50 মিনিট তোমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শুধুমাত্র আমার সঙ্গে, কারণ আমি অর্পিতা একেবারে যৌবনী স্টুডিওর ঘড়ি দেখে চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দেবো বলে। আমার বিশ্বাস করো কোনো ছুটি নেই। হ্যাঁ এই দেখো না, আজকে তোমার ছুটি, আমার ছুটি, ছুটি নয়, তবে হ্যাঁ তোমার সঙ্গে গল্প করতে হলে ছুটির আলাদা, মানে আলাদা করে আর কোনো ইচ্ছে থাকে না। হ্যাঁ সকালটা যদি এরকম একটা সুন্দর বৃষ্টিমাখা শহরে শুরু হয়, আস্তে আস্তে যা মানে ওই ঠান্ডা পরিবেশ, ভেজা চারপাশ, একটা আলাদা, মানে যারা বৃষ্টি ভালোবাসে তাদের কাছে কিন্তু এই রেনি ডে, রেনি মর্নিং সবটাই খুব প্রিয়, আমার ক্ষেত্রেও তাই। আর যেটা বলার সেটা হচ্ছে যে টানা 50 মিনিট তুমি আমার সঙ্গে থাকবে, শুধুই কি আমার বকবক শুনবে? একদমই নয়, গান থাকবে, আজকে একটু রিয়ালিটি চেকও দেবো, আর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেই কারণে আজকের দিনটা ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু কথা বলবো তোমার সঙ্গে, শুধুমাত্র আমার সঙ্গে,

তোমায় থাকতে হবে। আর বৃষ্টি নিয়ে যখন শুরুই করলাম আজকে এত কথা, বাইরেও আমি জানি না এই মুহূর্তে বৃষ্টি পড়ছে কিনা, বাট আমি স্টুডিওতে আস্তে আস্তে তো বৃষ্টি পেয়েছি। তো বৃষ্টির সকালে শোয়ের অনুষ্ঠানের শুরুটা যদি বৃষ্টির গানে না হয় তাহলে প্লে লিস্ট আজকে জমজমাট হতে পারে না, তাই না? অঞ্জন দত্ত অ্যান্ড সোমলতা আচার্য কণ্ঠের কণ্ঠে আমরা একটা গান শুনবো, সেটা গানের নামও বৃষ্টি। আর সেই সিনেমা রঞ্জনা আমি আর আসবো না, অনেক পুরনো একটা সিনেমা, কিন্তু বৃষ্টির দিনে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে যে কটা বৃষ্টির গানের রিলস ভরে তার মধ্যে এই গানটা তো থাকেই। তাই এই গানটা দিয়েই শুরু করছি আজকে আমার সুপ্রভাতের অনুষ্ঠান। শুনছো তুমি অর্পিতাকে।

0: হ্যাঁ, মোটামুটি বৃষ্টি দেখতে দেখতেই স্টুডিওতে চলে এসেছি তোমার সঙ্গে কথা বলবো বলে। আজকে সোমবারের সকাল, কিন্তু আমার বলতে ভালো লাগছে আজকে ছুটিরও সকাল। তুমি শুনছো অর্পিতাকে, চলছে যুববাণীতে সুপ্রভাতের আসর। গানের পরে আবারও আমি ফিরে এলাম। আর এখন এই মুহূর্তে তোমায় একটু যদি স্কুল ডেজে ফিরিয়ে নিয়ে যাই তাহলে কেমন হয়? না মানে দেখো, যাদের হিস্ট্রি সাবজেক্টটা একদমই ভালো লাগতো না, আমার যেরকম একদমই ভালো লাগতো না, কারণ হচ্ছে প্রচুর সাল থাকতো ভাই, এত সাল, এত কিছু মনে রাখাটা তো সম্ভব ছিল না সেই সময় দাঁড়িয়ে। তবে হ্যাঁ, আমরা মনে আছে একটা চার্ট বানিয়ে রাখতাম, সেই চার্টের পাশে সব একটা দিকে সাল থাকতো আর একটা দিকে ঘটনা থাকতো, তো সেইগুলোকে প্রত্যেক দিন ওই খাওয়ার মতো, ঘুমোতে যাওয়ার মতো রোজ পড়তাম এবং ঘুমোতে যেতাম। তো সেইভাবে মনে রাখার একটা যুদ্ধ চলতো বলা যেতে পারে। আর না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট একেবারেই আমি তাদের কথা বাদ দিয়ে বলছি, এখন বরং তোমাকে আমি ঠিক কিছু কিছু ঘটনা বলবো যেই কারণে আজকের দিনটা ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে। ঠিক কেন, কি কারণে থেকে গেছে সেটাই তাহলে এখন শুনে নাও।
1: আজ এই দিনে,
0: রণবীর সিং। রণবীর সিং জন্ম আজকে 6 জুলাই 1995 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। 2010 সালে রোম্যান্টিক কমেডি ব্যান্ড বাজা বারাত ছবিতে একটি প্রধান চরিত্রে তিনি অভিনয় করেন। তার এটি ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য পায়। এই ছবিতে অভিনয় করে রণবীর সিং নবাগত অভিনেতা ক্যাটাগরিতে একটি ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেছিলেন সেই সময়। এরপর রণবীর অভিনয় করেন একটি রোমান্টিক ড্রামা লুটেরা, অ্যাকশন ড্রামা গুন্ডে ছবিতে। গলিও কি রাসলীলা রামলীলা ছবিটি ছিল তার অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ছবি। এরপর 2015 সালে তিনি অভিনয় করেন কমেডি ড্রামা দিল ধড়কনে দো ছবিতে। সেই বছরেই বাজিরাও মাস্তানি ছবিতে তিনি প্রথম বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, আর সেই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বক্স অফিস হিট ছবিগুলোর মধ্যে অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। তিব্বতের ধর্মীয় নেতা 14তম দালাই লামার 88তম জন্মবার্ষিকী 6 জুন। দালাই লামা 1935 সালের 6 জুন জন্মগ্রহণ করেছিলেন। দালাই লামা হচ্ছে তিব্বতের আধ্যাত্মিক প্রধান। তিনি তিব্বতের শাসনতন্ত্রের একেবারে শীর্ষ পদাধিকারী যাকে বলা হয়। তিব্বতের লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন, আর বর্তমান চতুর্দশ দলাই লামা হলেন তেনজিং গিয়াৎসু। 1935 সালের 6 জুলাই জন্মগ্রহণকারী এই 14তম দালাই লামার আরও 15 জন ভাই বোন রয়েছে। সে দেশের বর্ষিয়ান ধর্মীয় নেতারা 2 বছর বয়সী এই শিশুর মধ্যে দালাই লামা এবং দেশের প্রশাসক হওয়ার মতো লক্ষণ খুঁজে পেলে তাকে প্রাথমিকভাবে দালাই লামা নির্বাচন করা হয়। এরপর বর্ষিয়ান ধর্মীয় নেতাদের তত্ত্বাবধানে বৌদ্ধ আশ্রমে রেখে তার পড়াশোনারও ব্যবস্থা করা হয়। আর এরপরের পরবর্তী সময়

0: তিনি বৌদ্ধ দর্শনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জন্ম 6 জুলাই 1901। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে কুখ্যাত নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। লুইং আর্মস্ট্রং, জন্ম 4 আগস্ট 1901, মৃত্যু 6 জুলাই 1971। তিনি ছিলেন একজন মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সঙ্গীত শিল্পী। 1920 সালের দিকে লুইং আর্মস্ট্রং প্রথমে একজন দক্ষ ট্রাম্পেট ও কর্নেট বাদক হিসেবে খ্যাতি লাভ করলেও পরবর্তীকালে জ্যাজ ঘরানার সঙ্গীতের দিকে ঝুঁকে পড়েন তিনি এবং একক ও সম্মিলিত পরিবেশনার উপরে মনোনিবেশ করেন। কর্কশ কণ্ঠস্বরের অধিকারী হওয়া সত্ত্বেও জ্যাজ সঙ্গীতে তিনি ছিলেন স্বতন্ত্র, বিশেষ করে অবস্থা অনুযায়ী গান রচনা করার একটা বিস্ময়কর প্রতিভার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। আজকের মতো আজ এই দিনের কথা এখানেই, এটুকুই
1: আজ এই দিনে।
0: তাহলে তোমায় তো বলেই দিলাম যে আজকের দিনে ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছিল যার জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে। এবার আবারও একটু গানে ফিরে যাওয়ার পালা। বাঙালি বাবু ইংলিশ মেম সিনেমা থেকে তোমার জন্য সাজিয়ে রাখলাম এখন একটা মিষ্টি গান। গানের পর আবারও ফিরে আসছি, শুধুমাত্র তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, কিন্তু এখনও অনেক কথা বাকি, অনেক গান বাকি, তাই কোথাও যেও না। শানের কণ্ঠে তোমার জন্য রাখলাম হাওড়া চুপি চুপি। আপাতত বাইরে বেশ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, তাই এই গানটা গানের পর আবারও ফিরে আসছি। আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর

হাওড়া চুপি চুপি বলে যায় তুই আমার, আর সেই কারণেই তো বাড়ি বাড়ি যেখানেই থাকি না কেন যেমনটা কথা দিয়ে যাই যে আবারও নতুন দিনে নতুন সকালে কথা হবে, ঠিক সেই কথাটা রাখতে আমি অর্পিতা কিন্তু চলেও আসি। আজকে বৃষ্টির সকাল, তাই আজকের প্লেলিস্ট একটু হাওয়া বৃষ্টি সব মিলেমিশে একাকার। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে কথা বলবো একটু নিজেকে নিয়ে। আমরা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, আর এই আজকের ব্যস্ত জীবনে কিন্তু আমরা সবাই কোনো না কোনো একটা র‍্যাট রেসের মধ্যে দৌড়াচ্ছি। কখনো কাজ বা পড়াশোনা, নানান রকমের দায়িত্ব হোক বা নির্দিষ্ট কোনো ডেডলাইন মেনটেন করা, এই সব কিছুর মাঝে একটা মানুষকে আমরা খুব সহজেই কিন্তু ভুলে যাই, আর সেই মানুষটা হলো তুমি নিজে। হ্যাঁ, মানে মি টাইম যাকে বলে, সেই বিষয়টা খুব একটা গুরুত্ব মনে হয় তুমি আমি আমরা কেউই দিই না। মি টাইম মানেই নিজেকে পৃথিবী থেকে কিন্তু আলাদা করে ফেলা একেবারেই নয়, বরং নিজের জন্য একটু সময় বের করে নেওয়া, আর এমন কিছু মুহূর্ত যেখানে কোনো চাপ নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু তুমি আর তোমার ভালো লাগা। কখনো সেটা হতে পারে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকা, বা ধরো কখনো তোমার প্রিয় প্লেলিস্টের গান শোনা, কিংবা ধরো তোমার পছন্দের লেখকের বই পড়া বা হাঁটতে বেরোনো, কিংবা শুধু কিছুক্ষণ একদম চুপ করে থেকে মনের মধ্যে চলতে থাকা সব ভাবনাগুলোর সঙ্গে নিজের সঙ্গে সময় কাটানো। আর অনেকে পছন্দ করেন লিখতে। আমরা অনেক সময় অনেক রকম কথা তো মানুষজনের সঙ্গে শেয়ার করতে পারি না, তারা জাজ করবে, তারা কি ভাববে, সেটা ভেবে অনেককে অনেক রকম কথা বলে উঠতে পারি না, তাই না? কিন্তু এরকম একটা জিনিস যেটা আমাদের সঙ্গেই রয়েছে, সেটা হচ্ছে একটা ডায়েরি আর একটা পেন। মনের যত আঁকিবুকি ভাবনা যেগুলো কাউকে কখনো এক্সপ্রেস করতে পারছি না, সেই সমস্ত ভাবনাগুলো কিন্তু নির্দ্বিধায় লিখে ফেলা যায় ডায়েরিতে। আর এটা যারা প্র্যাকটিস করে রেগুলার বেসিসে, তারা জানে যে কতটা হালকা লাগে তখন সেই সময় দিনের শেষে। আর আমরা অনেক সময় কি বলতো, যে এটা ভাবি যে নিজের জন্য সময় দিচ্ছি, মানে আমরা সময়টাকে জাস্ট ওয়েস্ট করছি, এটা কিন্তু একেবারেই নয়। সত্যি বলতে নিজের যত্ন নেওয়া কোনো রকম কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। কখনো কারোর মন খারাপ থাকলে দেখবে তারা শপিং করে নেয়, বা ধরো কোনো একটা স্যালনে গিয়ে নিজের ট্রিটমেন্ট করছে, মানে নিজেকে ভালো রাখা, নিজের টেক কেয়ার করা, নিজেকে প্যাম্পার করা, এগুলো কিন্তু কোনো রকমভাবে কোনোটা বিলাসিতা নয়, এগুলোর প্রয়োজন রয়েছে। সবসময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে কি আর আমাদের ব্রেনটা পরিষ্কার থাকে? নয়।

তো অনেক রকম হয়তো কিছু ইনফরমেশান পাই, কিন্তু সবসময় সমস্ত ইনফরমেশান ফোন স্ক্রল করলে কিন্তু পাওয়া যায় না। নিজের ব্রেনটাকে একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে, কারণ একটাই যে মন ভালো থাকলে কাজ করার শক্তিটা পাওয়া যায়। আর তুমি ভালো থাকলে তোমার চারপাশের মানুষগুলোকেও তুমি দায়িত্ব নিয়ে ভালো রাখতে পারবে। এটাই প্রতিদিন মাত্র 10-15 মিনিট, খুব বেশি সময় বলছি না, একটু যদি নিজের জন্য সময় চাও তাহলে বের করে নিতে পারো। কিন্তু এটা খুব একটা কঠিন কাজ নয়, একটা গান সঙ্গে কিছু গভীর চিন্তা অথবা একটুখানি শান্ত সময় অনেকটা নিজেকে আরাম দেয়, তাহলে দিনটা অন্যরকম যদি তুমি করতে চাও তাহলে ছোট্ট ছোট কিছু প্র্যাকটিস শুরু করতে পারো কিন্তু। আর আজকে থেকে যদি অভ্যেস করো তাহলে অবশ্যই জানিও যে সত্যি তোমার দিক থেকে তুমি কোনো রকম ফ্রি ফিল করতে পারছো কি না। নিজেকে আমরা ভালো রাখি না, কারণ আমরা ব্যস্ত থাকি মানুষজনকে ভালো রাখতে। সেই তারা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি। এই প্র্যাকটিসটা যেমন আমরা করেই যাচ্ছি বছরের পর বছর, ঠিক সঙ্গে এই প্র্যাকটিসটাও করো, নিজের সঙ্গে সময়টা কাটিও, নিজের ভাবনাটা কী বলতে চাইছে সেটা একটু মন দিয়ে শোনার মনে হয় প্রয়োজন আছে। কারণ মনও অনেক কথা বলে যেগুলো আমরা খুব একটা বেশি শুনি না, ইগনোর করে জাস্ট জীবনে এগিয়ে যাই। তবে হ্যাঁ, ঘড়ির কাঁটা যেরকম স্টুডিওর এগিয়ে যাচ্ছে আমাকেও এগিয়ে নিয়ে যেতে হবে সেটা, তাই এখন আরও একটা গানের ব্রেক নিই। কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে কিছু হালকা স্বপ্নে এলে, যাদের এখনও ঘুম কাটেনি কালকে রাতের স্বপ্নে সেই মানুষটা এসেছিল কি, বা যেই জিনিসটা নিয়ে তুমি স্বপ্ন দেখছো সেই স্বপ্নের পথে তুমি হেঁটেছো কি কাল রাতে ঘুমের ঘরে? যদি থাকো তাহলে আজকে এখন এই গানটা শুধুমাত্র তোমার জন্য সাজিয়ে রাখলাম। গানের পরে আমি আর অর্পিতা আবারও ফিরে আসছি শুধুমাত্র তোমার সঙ্গে। শুনছো তুমি সুপ্রভাতের আসর যুববাণীতে।

এই মন বেচারা পাগল পাড়া, এই মন বেচারা ঘর ছাড়া। মন তো এরকমই হয়, তাই না? মন কি আর কোনো বাঁধন মানে বলো তো? একেবারেই নয়। শুনছো তুমি অর্পিতাকে, চলছে যুবমানিতে সুপ্রভাতের আসর। গানের পর আবারও আমি অর্পিতা ফিরে এলাম, আর আজকে এই মুহূর্তে কথা বলছি মি টাইম নিয়ে। এবার তোমায় এখন বলবো যে মি টাইমটা ঠিক কেন গুরুত্বপূর্ণ। মানে এটা তো অনেকের মনে হতে পারে, ধুর এটা আবার কোনো ব্যাপার হলো নাকি, নিজের জন্য আবার সময় বের করা, এটার আবার মানে সময় দিন ক্ষণ লাগে নাকি? লাগে। কেন লাগে সেটাই বলি। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই মি টাইম। প্রতিদিনের নানা ব্যস্ততার কারণে আমাদের মনে নানান চাপ তৈরি হয়তো সেই সমস্ত চাপ কিছু সময় নিজের জন্য যদি আমরা চেপে রেখে দিই, তাহলে মন সেটার থেকে বিশ্রাম পায় না। তাই মনটাকে একটু হালকা করতে হয়, বিশ্রাম দিতে হয়। তাই নতুনভাবে ভাবার সুযোগ যাতে আমাদের ব্রেন পায়, সেটার খেয়াল রাখার জন্য মি টাইম প্রয়োজন। নিজের সঙ্গে সম্পর্কটা আরও অনেক বেশি ভালো হয়। আমরা অন্যদের কথা অনেক শুনি, কিন্তু নিজের মনের কথা কতটা শুনি বলো তো? মি টাইম আমাদের নিজের চাওয়া পাওয়া, অনুভূতি আর লক্ষণগুলো বুঝতে সাহায্য করে। এই যেমন ধরো না, তোমার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ কিছু একটা অ্যাচিভ করলো, তুমি একটা ছোট্ট কিছু তাকে উপহার দিলে, তো সেটা তো নিজের ক্ষেত্রেও হতে পারে। মানে তুমি তো নিজেও কিছু গোল অ্যাচিভ করো কখনো না কখনো, যেটা করতে চেয়েছিলে, যেটা করার লক্ষ্যে নেমেছিলে সেটা হয়তো পেয়েছো, কিন্তু তারপরে নিজেকে কখনো একটা চকলেট বা একটা সুন্দর রান্না করে খাইয়েছো, নিজেকে নিজে কখনো গিফট দিয়েছো? দিই না আমরা। এবার থেকে না সেটা করতে হবে, করার প্রয়োজন আছে। নিজের সঙ্গে নিজের সম্পর্কটাকে ভালো রাখতে হবে। এরপরে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে মনোযোগ এবং কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করে এই মি টাইম। সেটা কিভাবে? যেমন ধরো, এই সব সময় ব্যস্ত থাকলেই যে তুমি ভাবছো আমি খুব বেশি বেশি কাজ করছি, এমনটা কিন্তু একেবারেই নয়। মাঝে একটু বিরতি নিলে অনেক সময় আরও ভালোভাবে কাজে ফেরা যায়। দেখবে অনেক আর্টিস্টরা টানা দীর্ঘদিন কাজ করার পর একটা ব্রেক নেন, এতে তারা অক্সিজেন আরও নিজের মধ্যে নিয়ে নেন। কারণ টানা এক সঙ্গে কাজ করতে করতে করতে করতে কখনো তো একঘেয়েমি চলে আসতেই পারে, তাই না? আর এই একঘেয়েমিটাকে কাটানোর সুযোগ সময় হচ্ছে এই মি টাইম। এরপর আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই মি টাইম। ভালো লাগা, কখনো ক্লান্তি, কখনো রাগ, কখনো উদ্বেগ, এই সব অনুভূতিকেই সময় দেওয়া দরকার। নিজের জন্য সময় নেওয়া, সেই সুযোগ তৈরি করা। কারণ দেখবে অনেক সময় আমরা কারোর সামনে কাঁদতে পারি না, বা হয়তো খারাপ লেগেছে সেটা এক্সপ্রেস করতে পারি না, মনটা আজকে ভালো নেই, কাজ করতে ইচ্ছে করছে না, সেটাও আমরা বলতে পারি না। তো এই যে বলতে পারছি না, সেটা নিজের মধ্যেই তো চেপে রাখছি। তো এই যে চেপে রাখা, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তোমার আজকে ভালো লাগছে না, জাস্ট সেটা ডিরেক্ট না জানাতে পারলেও একটু কাজের পরিমাণটা সেদিন কমিয়ে নাও, নিজের সঙ্গে সময় কাটাও, একটা জাস্ট কোনায় বসে থাকো, নিজের মতন করে গান শোনো, নিজের মতন করে যেটা খেতে ভালো লাগে সেটা খাও। কিন্তু ওই যে চেপে রাখা, কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছি না, আনন্দ করতে ইচ্ছে করলেও সেই সময়টা নেই, আমরা কিন্তু আনন্দ খুব একটা বেশি এক্সপ্রেস করতে পারি না বা সেলিব্রেট করতে পারি না। কেন বলো তো? ধরো একটা তুমি নির্দিষ্ট গোলে নেমেছো, এবার সেটার পিছনে প্রচুর ছুটেছ, খেটেছো, পেয়েও গেছো, সেটা সেলিব্রেট না করে নেক্সট গোল কী সেটাতেই তুমি আবার ঝাঁপিয়ে পড়ছো। তো এইভাবে ইমোশনসগুলো কিন্তু একটা একটা একটা করে আমাদের মনের মধ্যে চাপা পড়ে যায়। তো সেটা করতে দিলে একেবারেই চলবে না। আরও একটা জিনিস, সেটা

হচ্ছে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যেমন এক কাপ চা, প্রিয় প্লে লিস্ট, বইয়ের কয়েকটা পাতা, ছাদে হাঁটা কিংবা কিছুক্ষণ চুপচাপ একটা কোনায় বসে থাকা, বা যারা অনেকে আজকাল গার্ডেন করেন নিজেদের ঘরে, সেই গাছের যত্ন নেওয়া, নিজেদের পেট থাকে তাদের সঙ্গে সময় কাটানো, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই কিন্তু অনেক সময় বড় স্বস্তি দেয়, বিশ্বাস করো। আর এই মুহূর্তগুলো, এই স্বাদগুলো, এই আনন্দগুলো যতই কেউ টাকা অনেকটা রোজগার করে ফেলুক না কেন, এগুলো দাম দিয়ে কেনা যায় না। এই মুহূর্তগুলো, এই ইমোশনসগুলো শুধুমাত্র ব্যক্তিগতই থাকে। তাই একটাই কথা বলবো যে মি টাইম মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার নতুন শক্তি নিয়ে নতুন উদ্যমে কাজে ফিরে আসা। এই আমরাই যদি ভালো না থাকি, আশেপাশের মানুষগুলোকে, যেটা বারবার বলছি, ভালো রাখতে কিন্তু আমরা পারবো না। তাই ভালো থাকতে হবে আর ভালো রাখতেও হবে। আবার একটা গানের সময়ে গানে ফিরে যাই। দুই পৃথিবীর সিনেমা থেকে শান এবং মোনালি ঠাকুরের কণ্ঠে একটা মিষ্টি গান, বল না আর। তারপর গানের পর আবারও শেষবারের মতো সুপ্রভাতের আসরে আমি অর্পিতা ফিরে আসবো শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতে। তাই শুনতে থাকো, কোথাও যেও না কিন্তু।

গানের পর আবারও ফিরে এলাম আমি তোমার সঙ্গে রয়েছি অর্পিতা। আর যেমনটা বলে গেছিলাম যে একদম শেষবারের মতো ফিরে এসেছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পিতা, কারণ স্টুডিওর ঘড়ি বলছে হাতে একদম সময় নেই। এখন সময় তোমার সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করে নেওয়ার। এক সময় এক গ্রামে দুজন বন্ধু বাস করত। তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব ছিল যে একজন আরেকজনকে একবারে না দেখে থাকতেই পারত না। তাছাড়া তারা পরস্পরকে খুবই বিশ্বাস করত। একদিন এক বন্ধু বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে কয়েক মাসের জন্য অন্য একটা শহরে রওনা দেয়। ঠিক সেই সময় সে তার বন্ধুকে দায়িত্ব দিয়েছে তার লোহার সন্দুকটি যত্ন করে যেন তার কাছে সে রাখে। ঠিক কয়েক মাস পরে যখন সে ফিরে আসবে তখন সে সেটা তার থেকে নিয়ে নেবে। খুবই ভালো কথা। তো কয়েক মাস পর শহর থেকে ফিরে যখন সে আসলো, এসে তার লোহার সন্দুকটা সেই বন্ধুর কাছ থেকে ফেরত নেওয়ার জন্য তার বাড়ি যায়। কিন্তু বন্ধুটি তখন তাকে বলল সে তার সিন্দুক উইপোকায় খেয়ে ফেলেছে, তাই সেটা এখন আর তার কাছে নেই। বন্ধুটি তখন অন্য বন্ধুটিকে কিচ্ছু না বলে চুপচাপ নিজের বাড়িতে চলে আসে। তারপর থেকেই সে ভাবতে থাকে যে কোনো একটা সময় তো তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সে ঠিক করলো উপযুক্ত একটা সময় যদি সে পায় তাহলে তাকে বুঝিয়ে দেবে যে বিশ্বাস নিয়ে সেই বিশ্বাস নষ্ট করার মূল্য তাকে কিভাবে দিতে হয়। তাই একদিন যেমন ভাবা তেমনই কাজ, সময় আর সুযোগ তার কাছে দুটোই আসলো। এমন শিক্ষা সে তাকে দিল যে সেই বন্ধুটি বাধ্য হলো তার নিজের ভুল স্বীকার করতে, এবং তারপর তার সেই বন্ধুর লোহার সিন্দুক তার কাছে ফিরিয়ে দেয়। এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে খারাপ কাজের জন্য তোমায় তো ফল ভোগ করতেই হবে। মানে তুমি মনে করছো যে এমন একটা কাজ আজকে চুপচাপ আমি করে নিলাম, সেটা আর কেউ খুব একটা বেশি দেখতে পেল না। না, তুমি জানো কেউ দেখতে পাইনি, কিন্তু ওই যে উপরে তো একজন রয়েছেন, তার কাছে সমস্ত জীবনের হিসেব কিন্তু হতেই থাকে। তাই যেই পথেই থাকো না কেন, যখন যেটাই করার ইচ্ছে থাকুক না কেন, যেটার জন্যই তুমি পরিশ্রম করো না কেন, সৎ পথে থেকো। কারণ সৎ পথে থাকলে পথটা অনেকটা কঠিন হয়, আশেপাশের মানুষজনকে খুব একটা বেশি সঙ্গে পাওয়া যায় না, কিন্তু যখন সেই লক্ষ্যে পৌঁছে যাও, যখন যেই জিনিসটার জন্য এতটা পরিশ্রম করো, তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আর তারপর দেখবে একটা সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়ার পর সেই মানুষটাকে যারা একদম কেউ পছন্দ করতো না, ঠিক তাকে নিয়েই চারিদিকে তখন কত ভিড়, কত উন্মাদনা। এটা হয় না বলো তো তোমার সঙ্গে, যখন তুমি একটা কিছু করার জন্য লড়াই করা শুরু করছো, নিজের সমস্ত কিছু এক সাইডে আর আরেক সাইডে হচ্ছে তোমার লক্ষ্য, জীবনে সেই জায়গাটাই তুমি পৌঁছাতে চাও বা সেই জিনিসটা তুমি পেতে চাও, তখন সেই সময় অনেকে হাসে, তাচ্ছিল্য করে, ধুর এটা আবার হয় নাকি, এটা আবার পায় নাকি কেউ, এটা আমাদের মতন সময় কেউ এটা ভাবতেও তো পারে না। তো নানান রকম ডিমোটিভেট কথাবার্তা আমাদের কানে আসতে থাকে। তবুও সেই সমস্ত কথাকে একটা সাইডে ফেলে রেখে মানুষ একটা দিকে কিন্তু লড়াই করতে থাকে, সেই জেদ তার অদম্য ইচ্ছে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয় কোনো না কোনো একটা সময়। শুধুমাত্র অপেক্ষাটা করতে হয়, সৎ পথে থাকতে হয়, আর মানুষজনকে রেসপেক্টটা করতে হয়। একটা

চলে গেলে অনেকেই সেটা করে যে মানুষজনকে আর মানুষ বলে তারা মনেই করেন না, ভাবে আমার থেকে বড় আর তো কেউ হতে পারে না। না, এটা আমার মনে হয় ভাবাটা ভুল, কারণ অনেক বড় বড় মানুষজনের সঙ্গে যখন আমাদের পরিচয় হয় দেখবে তারা কতটা ডাউন টু আর্থ, মনে হয় যেন তাদের পাশে বসে শুধুমাত্র দেখতেই থাকি, শিখতেই থাকি, শেখার তো কোনো শেষ হয় না। তাই একটাই কথা বলবো যে জীবনে যেই জায়গাতেই যাও না কেন, যেখানেই পৌঁছাও না কেন, জাস্ট সৎ থেকো, মানুষজনকে ভালোবেসো, রেসপেক্ট করো, কারণ আজকে যেই মানুষটা হয়তো শিক্ষাগত যোগ্যতায় তোমার সঙ্গে তাল মেলাতে পারেনি কিন্তু মনুষ্যত্বটা তার হয়তো অনেক বেশি, তো সেইটা আমাদেরকেই মানে যত্ন করে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। কারণ কে বলতে পারে আজকে তুমি যদি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো সেটা যখন আর দুজন দেখছে সেও বুঝবে ও আচ্ছা তাহলে তো সেই মানুষটার সঙ্গে এরকম ব্যবহার হয়তো করাই যায়, তারপর থেকে কিন্তু সেও সেইটা করবে। আর যদি তুমি ভালো ব্যবহার করো তোমার সঙ্গেও যেমন আর পাঁচজন ভালো ব্যবহার করবে, ঠিক সেই মানুষটার সঙ্গেও কিন্তু মানুষজন ভালো ব্যবহার করবে। তাই একটাই কথা বলবো, সৎ থেকো, ভালো থেকো, আর ভালো জিনিস সমাজে স্প্রেড করো, যাতে একটা সুস্থ সমাজ চারপাশে গড়ে উঠতে পারে। এটাই তো আমাদের দায়িত্ব আর কি, কিছুই তো সঙ্গে আমরা নিয়ে যাই না, যখন যাই সবটাই থেকে যায়। তাই ব্যবহার যেন তোমার খুব ভালো থাকে, ব্যবহারই মানুষের আসল পরিচয়, তাই না? আপাতত যুববাণী স্টুডিওর ঘড়ি বলছে 7:54 হয়ে এই 26 সেকেন্ড হয়ে গেল সময়, মানে আজকের মতো আমার টাটা বাই বাই তোমাকে বলার সময় চলে এসেছে। আজকের মতো টাটা বলছি, আবারও যেমনটা কথা দিয়ে যাই নতুন দিনে নতুন সকালে নতুন বিষয়ে কথা বলতে ঠিক চলে আসবো, কিন্তু তবে হ্যাঁ যেতে যেতে কথায় নয় গানে ছেড়ে যাই। আজও তোমার জন্য ধূমকেতু সিনেমা থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠের ব্রেকে গেলাম, গানে গানে গানে গানেই রেখে যাচ্ছি।

0: এতক্ষণ ম্যান্ডোলিনের লঘুসঙ্গীতের সুর শুনছিলেন শিল্পী অভিজিৎ পাল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। এখন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

0: না।
1: এতক্ষণ লোকগীতি শুনলেন অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। নানা অনুষ্ঠানের মধ্যে দেওয়া যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্ট জনেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যোগ দেবেন নানা অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতা নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 6 জুলাই সেই অগণিত মানুষের জন্য একটি বিশেষ দিন, যারা জাতীয়তাবাদ ও নিঃস্বার্থ সেবার আদর্শকে মেনে চলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের আদর্শই ছিল ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থির সময়েও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সেই চিন্তাভাবনাই তাকে পরে জম্মু কাশ্মীরেও টেনে নিয়ে যায়। শ্যামাপ্রসাদের নেতৃত্বে কলকাতা ইউনিভার্সিটি শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং দেশের ঐক্য, অখণ্ডতা ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের এক বলিষ্ঠ প্রবক্তা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বাড়ুই আশ্বাস দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকে গ্রেপ্তার করা হবে।
1: কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয় করব। ট্রেড চলছে, আমরা সবাইকেই ধরব যারা যারা এই কেসে ইনভলভ।
0: এই ঘটনায় বারুইপুর থানায় মোট 3টি মামলা রুজু হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর, আটক আরও 3। এদিকে গতরাতে ময়নাতদন্ত শেষ হয়েছে নাবালিকার দেহের। কাঁটাপুকুর মর্গ থেকে দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল কিশোরীর বাবাকেও ভবানী ভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে, গতকাল বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। স্থানীয় একটি পুকুর থেকে পরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিকে নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য সূর্যপুর এবং আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা পুলিশ প্রশাসন। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে 3 লক্ষের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। শ্রী অধিকারী বলেন, গত শিক্ষাবর্ষের তুলনায় এবার ছাত্রীদের ভর্তির হার 26.45% বেড়েছে। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী 20 জুলাই এই বৈঠক হতে পারে। গত 2 জুন লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বলে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের

0: কাছে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। গভীর নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
1: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলায়। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে 6 তারিখ থেকে।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। তাল, ঝাপতাল এবং রূপক শিল্পীকে হারমোনিয়ামে সঙ্গত করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শ্যামা সঙ্গীত শুনলেন অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: অনুষ্ঠান শিল্প সংলাপ। গ্র্যাচুইটি প্রদান আইন এ বিষয়ে সঙ্গীতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন শিল্প সংলাপের অনুষ্ঠান।

0: আমাদের প্রত্যেকের জীবনে কর্মক্ষেত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সারাদিনের বেশিরভাগ সময়টাই আমাদের কাটে। এই যে কর্মজীবন বা কর্মক্ষেত্র, তা কিন্তু আমাদের বর্তমানের ভিত, আমাদের গর্ব, সম্মান, মাথা উঁচু করে বাঁচার সাহস এবং ভবিষ্যতের সম্বল, লাঠি। কারণ আমরা জানি যে একটা সময়ের পরে কর্মজীবন থেকে আমাদের অবসর নিতে হবে, অবসর নিতে হয়। খুব স্বাভাবিক ও সহজ নিয়মেই সেই দিনটি আমাদের প্রত্যেকের জীবনে আসে, অর্থাৎ সমগ্র কর্মজীবনের পর যে পরবর্তী সময়টা, যেখানে আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়, আমরা ততটা সচল থাকতে পারি না, যে সময়টা আমাদের বিশ্রামের প্রয়োজন, সেই যে জীবনটা, সেই জীবনটাকে সুরক্ষিত করতে গ্র্যাচুইটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা সেই বিষয়েই কথা বলবো। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, এই বিষয় নিয়ে এক একজন মানুষের এক এক রকম ধারণা, আমরা কেউই সবটা জানি না, স্পষ্ট নয় বিষয়টা কি আমাদের কাছে। আজকে আমরা তার অনেকটাই জেনে নেব। আজকে আমরা কথা বলবো পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন শ্রম আইন বিশেষজ্ঞ। নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, যে গ্র্যাচুইটি অ্যাক্ট কি?
1: গ্র্যাচুইটি মূলত আমরা যারা কাজ করছি নানাভাবে নানা জায়গায়, তাদের যখন রিটায়ারমেন্ট বা 60 বছর হয়ে যায়, তখন তারা আর কাজ করতে সক্ষম থাকেন না, তাদের বসিয়ে দেওয়া হয়, তারা কাজে রাখা হয় না তাদের। তো সেই সময় তাদের বৃদ্ধ বয়সে যাতে তারা ঠিকভাবে জীবন চালাতে পারেন, তার জন্য তাদের মালিক পক্ষ, যাদেরকে তারা এতদিন ধরে কাজ করেছেন যাদের জন্য, তারা তাদেরকে এককালীন একটি টাকা দেন, সেটিকে গ্র্যাচুইটি বলা হয়। এবং এই গ্র্যাচুইটিটা কিভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, এই নিয়েই এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি একটা তৈরি করা হয়েছে।
0: আচ্ছা, কবে থেকে শুরু হলো এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট?
1: এটা 1972 এর আইন, এটা 1972 তে আইন প্রণয়ন করা হয়েছে।
0: আচ্ছা, এই গ্র্যাচুইটি অ্যাক্ট কেন দেওয়া হয়?
1: যেহেতু বার্ধক্যের সময় কাজের তেমন আমাদের ক্ষমতা থাকে না, তাই রিটায়ারমেন্টের পর আমাদের কিছু টাকা দিয়ে দেওয়া হয়, যা দিয়ে আমরা বার্ধক্যে জীবনটা, আমাদের কোয়ালিটি অফ লাইফটা খানিকটা ভালো হয়। সেজন্য এই গ্র্যাচুইটিটা একটা ওয়েলফেয়ার প্রভিশন ফলো করে, কনস্টিটিউশনের, সংবিধানের ওয়েলফেয়ার প্রভিশন ফলো করেই এই গ্র্যাচুইটি অ্যাক্টটি তৈরি হয়েছে। এটা যারা কাজ করেন, শ্রম দান করেছেন বছরের পর বছর, তারা যাতে বৃদ্ধ বয়সটা একটু ভালোভাবে কাটাতে পারেন, তার জন্য এককালীন টাকা দিয়ে তাদেরকে সাহায্য করা হয়।
0: আচ্ছা, এটা আপনি যেরকম বললেন যে 1972 তে এর শুরুটা হয়েছে, আচ্ছা এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট পাওয়ার যোগ্য কারা?
1: যেসব কর্মীরা, মানে যেখানেই কাজ করে থাকুন, কোনো সংস্থাতে, অফিসে, কোনো রেলওয়ে কোম্পানিতে, কোনো মাইন বা পোর্টে, যে কোনো অফিসে বা কোনো দোকানে, যেখানেই কাজ করেছেন, সেখানে যদি বছরে 10 জন কর্মী থেকে থাকেন, তাহলেই কিন্তু তারা এই আইনের সুবিধাটা নিতে পারবে। এটা জেনারেলি বৃদ্ধ বয়সের জন্য, তো তাই জন্য কেউ যখন রিটায়ারমেন্ট করছেন 60 বা 58 বছর হয়ে গেলে তখন, বা তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন তখন,
0: আচ্ছা,
1: বা হঠাৎ অ্যাক্সিডেন্টে তিনি আর কাজ করতে পারছেন না তখন, মানে তার কোনো অঙ্গহানি ঘটেছে বলে কাজ করতে পারছেন না তখন তিনি পাবেন, বা তিনি রেজিগনেশন দিয়েছেন, বা কোনো কারণে তার চাকরি থেকে তাকে বসিয়ে দেওয়া হবে, তখন তার টার্মিনেশন ডিউস হিসেবে এটাকে দেওয়া হবে।
0: আচ্ছা, মানে এটা কি এককালীন?
1: এককালীন টাকা একদম। আপনি যখন রিটায়ার করছেন বা নিজে রেজিগনেশন দিয়েছেন, বা আপনার কোনো কারণে টার্মিনেশন করছে, কোম্পানি আর রাখবে না আপনাকে, বা আপনি কোনো কারণে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে অঙ্গহানি ঘটেছে, তখন আপনাকে এটা কোম্পানি থেকে

0: দেওয়া হবে আইন অনুযায়ী।
1: আচ্ছা, মানে কেবলমাত্র অবসর নয়, অবসর ছাড়াও যদি অন্যান্য কোনো সমস্যায় পড়েন,
0: উনি নিজে রেজিগনেশন দিলেও কিছু শর্ত ফলো করলে উনি সেটা পাবেন।
1: আচ্ছা, তাহলে সেই শর্তাবলীর দিকে এবার আসি, মানে কি কি শর্তাবলী রয়েছে যেটা ফলো করলে এটা পাওয়া যাবে?
0: এটা মূলত কিন্তু আপনি কত বছর কাজ করেছেন সেটার একটা সঙ্গে এই আইনটি সম্পৃক্ত। অর্থাৎ এক বছর কাজ করলেই এটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এরম না।
1: আচ্ছা,
0: মিনিমাম 5 বছর টানা সার্ভিস আপনাকে করতে হবে।
1: আচ্ছা,
0: এই আইনটা বেনিফিট পাওয়ার জন্য মিনিমাম 5 বছর আপনাকে কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে। এবার কন্টিনিউয়াস সার্ভিস কথাটা কি, এটার একটা আইনি ব্যাখ্যা রয়েছে, একটু সহজ করে বলে দিই। কন্টিনিউয়াস সার্ভিস মানে ধরে নেওয়া হয় বছরে 200 শনিবার যে দিনগুলোতে কাজ করবেন সেগুলো ধরে নেওয়া যাক শনিবার আপনার অফিস আছে, খালি রবিবার ছুটি পান, সেক্ষেত্রে বছরে মিনিমাম 240 দিন ছুটি ছাটা আপনার অ্যাপ্রুভড লিভ সমস্ত নিয়ে, ছুটি ছাটা নিয়ে বছরে 240 দিন কাজ করেছেন, টানা 5 বছর কাজ করেছেন, তবেই আপনি গ্র্যাচুইটি পেতে পারেন। অর্থাৎ 240 দিনের কম যদি 1 বছর কাজ করে থাকেন তাহলে কিন্তু পাবেন না, বা টানা 5 বছর যদি কাজ না করে থাকেন, আপনার 3 বছরের মাথায় রেজিগনেশন দিয়ে আপনি অন্য দোকানে কাজ করতে চলে গেলেন, অন্য সংস্থায় কাজ করতে চলে গেলেন, তাহলে কিন্তু আপনি গ্র্যাচুইটি ক্লেম করতে পারবেন না।
1: তাহলে মূল শর্ত এটাই যে 5 বছর টানা তাকে
0: কাজ করতে
1: সংস্থাতে যুক্ত থাকতে,
0: 240 দিন কাজ করতে হবে,
1: এটাই
0: পার বছর, এটাই মূল
1: শর্ত। এমনও তো হয় যে কোনোভাবে হয়তো এই তার পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট মানে অ্যাপ্লিকেবল হলো না বা সে পেলো না, এমনও হয়?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টানা 5 বছর কাজ করেছে কিন্তু তার যে মালিক তাকে দিচ্ছেন না, এমন তো হতেই থাকে, এরকম প্রচুর কেসই আমাদের কাছে আসে। তখন যারা পাচ্ছেন না তাদেরকে কিন্তু আইনি তাদের কোনো উকিল নিয়ে বা তারা নিজেরাও শ্রম, তাদের যে আঞ্চলিক শ্রম কার্যালয় রয়েছে তাদের এরিয়াতে, যে এরিয়ায় তাদের অফিস সেখানে যে শ্রম কার্যালয় রয়েছে সেই আঞ্চলিক শ্রম কার্যালয়ে গিয়ে তাদের আধিকারিকদের সাথে কথা বলতে হবে, তাহলে তারা বুঝিয়ে দেবেন কি করতে হবে। একটা আইনি লড়াই করে তখন গ্র্যাচুইটিটাকে আদায় করতে হয়, সেই আইনি লড়াইটা কিন্তু একটু দীর্ঘ হয়, কিন্তু তারপরে আপনি যদি 5 বছর কাজ করে থাকেন আপনি উইথ ইন্টারেস্ট, যখন মালিক দিল না ঠিক সময় আপনাকে গ্র্যাচুইটি, তখন আপনি উইথ ইন্টারেস্ট সেই শ্রম আধিকারিক অর্ডার করবেন, আপনি গ্র্যাচুইটিটা আপনার আইনি লড়াইয়ের শেষে পেয়ে যাবেন।
1: আচ্ছা, মানে যতদিন সে আইনি লড়াইয়ের সঙ্গে যুক্ত থাকবে সেই সেই যে সময়টা, সেই সময়সীমাটা ধরেই তাকে
0: ইন্টারেস্ট দিয়ে গ্র্যাচুইটিটা দিতে।
1: অর্থাৎ আমরা জানতে পারলাম যে যদি কেউ না পায় তাহলে তাদের কি করতে হবে মূলত।
0: তাদেরকে প্রাথমিকভাবে তাদের যে ওখানে যে রিজিয়নাল লেবার কমিশনারেটের অফিস আছে সেখানে লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বা সেখানকার আধিকারিক বা সেখানকার কোনো ক্লার্কের সাথে গিয়ে কথা বলতে হবে, তাহলে তাকে বুঝিয়ে দেওয়া হবে। তার পরের স্টেপে কিছু ফর্ম্যালিটি আছে, কিছু ফর্ম জমা দেওয়া, কিছু সই করে দেওয়া, এইগুলো করে ফর্ম জমা দিয়ে তাকে একটা আইনি লড়াইয়ে নামতে হবে। এখন যে আধিকারিকরা তার হিয়ারিং নেবেন তাদেরকে কোয়াজাই জুডিশিয়াল, তাদের কিছু কোর্টের ক্ষমতা দেওয়া আছে, কোর্টের মতো তারা দুপক্ষকে ডেকে নিয়ে দুপক্ষকে বসিয়ে কথাবার্তা বলবেন, দুপক্ষের আবেদন শুনবেন, মালিককে জিজ্ঞেস করবেন কেন দেওয়া হচ্ছে না, অ্যাপ্লিকেন্টের কাছে থেকে তার প্রমাণ নেবেন যে সে সত্যি 5 বছর কাজ করেছে কিনা ইত্যাদি দেখে শুনে তারপর রায় প্রদান করবেন।
1: যেহেতু আপনাকে আমরা পেয়েছি আজকে আমাদের স্টুডিওতে, এমন কেস কি দেখেছেন, এমন ঘটনা কি হয়েছে যে এই সমস্ত প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়ার পরেও দেখা গেল যে পাচ্ছেন না, তিনি পেলেন না?
0: ধরুন আমরা একটা রায় দিয়ে দিলাম তখন তিনি গ্র্যাচুইটি পেলেন না, তাহলে তাকে কিন্তু তখন আবার অ্যাপ্লাই করতে হবে, তার কেসটা আরেকজন অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এটা একটা দীর্ঘ প্রসেস,
1: দীর্ঘ প্রসেস,
0: তার আরেকজন সার্টিফিকেট অফিসার বলে তার কাছে রিকভারির জন্য পাঠিয়ে দেওয়া হবে, তিনি তখন সেই টাকাটা মালিকের থেকে রিকভার করে, রিকভারি আইন আছে সেই আইন অনুযায়ী রিকভার করে টাকাটা প্রদান করবে। একটু সময় সাপেক্ষ, না পেলে একটু বেশ 2-3 বছর তাকে ঘোরাঘুরি করতে হবে, কিন্তু তাই জন্য তিনি যথেষ্ট ইন্টারেস্ট সহ তার টাকা ফেরত পাবেন, মানে টাকা একদমই পেলেন না এরকম কমই হয়। অনেক ক্ষেত্রেই মালিকরা দেন না, আমরা দেখি নানা জায়গায় নানা কারণে জুট মিলের মালিকরা বা অনেক ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিকরা গ্র্যাচুইটি দিচ্ছেন না।
1: কেন দেন না এরকম?
0: তারা বলবেন যে উনি যত বছরের চাইছেন আমরা দেখছি অত বছর উনি কাজ করেননি, উনি পাঁচ বছর কাজ করেননি, বা উনি দশ বছরের গ্র্যাচুইটি চাইছেন বা কুড়ি বছরের গ্র্যাচুইটি চাইছেন, উনি তো আমাদের এখানে আট বছর কাজ করেছে, আমরা তাহলে আট বছরের গ্র্যাচুইটি দেবো। তখন তাহলে গ্র্যাচুইটি দেবো স্বীকার করে নিচ্ছে, কিন্তু কত দিনেরটা পাবো, আট বছরের পাবো না কুড়ি বছরের পাবো, তাই নিয়ে একটা সংঘাত তৈরি হচ্ছে। তাহলে তখনও কোর্টের কাছে গিয়ে রিজিনাল লেবার অফিসগুলিতে গিয়ে কথা বলতে হবে,
1: মানে মালিক পক্ষ এবং
0: শ্রমিক পক্ষ দুই পক্ষকেই একটা মানে কোর্টের কাছে গিয়ে আবেদন করতে হবে, কোর্ট দুপক্ষকে শুনে তার ফয়সালা শোনাবে।
1: সেই প্রসেসটা বেশ
0: লম্বা, দীর্ঘায়িত।
1: আচ্ছা, কিভাবে ক্যালকুলেট করে এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট দেওয়া হয় এটা যদি আমাদের একটু জানান।
0: প্রত্যেক বছরের জন্য পনেরো দিনের, আপনি যে বছর কাজ করলেন সেই বছরে আপনার যা মাইনে হয়েছে তা সেই হিসেব করে এক মাসের মাইনে ২৬ দিয়ে ভাগ করে ইনটু প্রত্যেক বছরের জন্য পনেরো দিনের মাইনে দেওয়া হবে। মানে এক বছরের জন্য আপনি যে পনেরো দিনের মাইনের অ্যামাউন্ট সেইটা ধরে তাকে আপনি কত বছর কাজ করেছেন তা সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
1: আচ্ছা,
0: আপনার পনেরো দিনের স্যালারি ইনটু আপনি কত বছর কাজ করেছেন সেইটা হচ্ছে আপনার টোটাল গ্র্যাচুইটি অ্যামাউন্ট।
1: এইটা হচ্ছে মূল অঙ্কটা,
0: মূল অঙ্কটা হচ্ছে এটাই যে পনেরো দিনের স্যালারি আপনার ইনটু আপনি কত বছর কাজ করেছেন, এই ধরেই হিসেব করা হয়।
1: আচ্ছা, আপনার এই কর্মজীবনে এমন কোন অভিজ্ঞতার কথা যদি আমাদেরকে আজকে একটু বলেন এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট সংক্রান্ত, যেটা খুব মনে থেকে গেছে, এমন কোন মামলা বা কোনো একটা কিছু?
0: অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ডিসপিউটটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স নিয়ে, আট বছর কাজ করেছে না কুড়ি বছর কাজ করেছে। এইবার যেটা দেখা যায় যে কে এই প্রমাণটা দেবে, কারণ আইনে বলা আছে আপনি যদি কারুর এগেনস্টে অভিযোগ করেন সেই অভিযোগের সততা প্রমাণের দায় আপনার, সত্যতা প্রমাণের দায় আপনার, কিন্তু আপনি আট বছর কাজ করেছেন না কুড়ি বছর কাজ করেছেন এটা প্রমাণ আপনি কি করে করবেন?
1: কি করে করবো একদম?
0: হ্যাঁ, তাহলে তার জন্য আপনার কিছু জিনিসপত্র থাকতে হবে আপনার কাছে। তার একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, একটা হচ্ছে রেজিগনেশন দিয়েছেন বা আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে কোম্পানি আপনাকে জানিয়েছেন, এই দুটো। আর একটা বড় খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সুতরাং এইটা আপনারা জেনে রাখবেন, এবং অনেকগুলো কাগজ আমরা নানা কিছু কাগজপত্র যা অফিস থেকে পাই আমরা সবসময় যত্ন করে রাখি না, কিন্তু আপনারা যে ওয়েজ স্লিপগুলো অর্থাৎ আপনাদের ইনকাম স্লিপ যেগুলো মাসের শেষে পাচ্ছেন বা আপনাদের কম্পিউটারে রাখা থাকছে কিছু ক্ষেত্রে, এইটাকে সবসময় যত্ন করে নিজের কাছে রেখে দেবেন। দেখুন, এটা কিন্তু একটা বড় প্রমাণ মাসের পর মাস আপনি কাজ করে গেছেন বা কোন মাসে কতদিন আপনি কাজ করেছেন।
1: আচ্ছা,
0: এইগুলো থাকলে আপনার গ্র্যাচুইটি পেতে সুবিধে হবে। আর এক্ষেত্রে মালিক পক্ষেরও দায়িত্ব আছে, তারা যদি বলে যে আট বছর কাজ করেছে আর শ্রমিক যদি বলেন যে তিনি কুড়ি বছর কাজ করেছেন, তাহলে খাতাপত্র দেখিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে ইনি আট বছরই অ্যাটেন্ডেন্স দিয়েছেন, তার বেশি আর অ্যাটেন্ডেন্স দেননি। এবার তার মধ্যে অনেক লিগাল কমপ্লিকেশনস আছে, যেমন জুট মিলে যারা কাজ করেন তাদের মধ্যে অনেকে বদলি ওয়ার্কার থাকে, মানে কিছু সময় কাজ করছেন কেউ এলো না তখন তার জায়গায় গিয়ে কাজ করছে।
1: আচ্ছা,
0: তো তাহলে সেই লোকটির গ্র্যাচুইটি কি ক্যালকুলেট হবে? যে ধরুন প্রথম পাঁচ বছর সে খালি বদলি ওয়ার্কার হিসেবে কাজ করেছে, অর্থাৎ অন্য কেউ আসেনি, একজন কেউ অ্যাবসেন্ট ছিল তার জায়গায় কাজ করেছে, তাহলে তার এই, সে ধরুন কুড়ি বছর কাজ করলো কিন্তু প্রথম পাঁচ বছর দেখা গেল সে আরেকজনের জায়গায় কাজ করেছে যখন যখন কাজ পেয়েছে, তাহলে তার কাজের দিনগুলো কতটা আমরা ধরবো? তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যেটা করি যে তাকেও প্রমাণ করতে হয় সে, বা এবং তার মালিককেও প্রমাণ করতে হয় সে ২৪০ দিন এক বছরে কাজ করেনি। সুতরাং মূল ক্রাইটেরিয়াটা হচ্ছে ২৪০ দিন এক বছরে কাজ করলো কিনা, শনিবার অফিস আছে ধরে নিয়ে।
1: কাজে সত্যতা যাচাই করাটা কিন্তু খুব বড় একটা, মানে মালিক পক্ষও অনেক সময় ভুল বলতে পারেন, আবার শ্রমিকরাও কিন্তু দেখা যাচ্ছে যে
0: বলছেন ভুল বলছেন, কারণ তারা ধরে নিচ্ছেন যে হয়তো যে তারা যে সময়টা টেম্পোরারি ছিলেন ২৪০ দিন কাজ করেননি সেই সময়টা ধরে গ্র্যাচুইটি চেয়ে নিচ্ছেন, কিন্তু সেটা সেই সময়টা ধরা হবে না। এবার যারা সোজা দোকান অনেক জায়গায় বদলি ওয়ার্কার কনসেপ্টটা জুটেই আছে বা কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আছে, সমস্ত ইন্ডাস্ট্রিতে সমস্ত দোকানে তো নেই, কিছু জায়গায় দেখা যাবে একদম প্রথম দিন থেকে শেষ দিন উনি টানা কাজ করেছেন, পার্মানেন্টও হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রথম দিন

0: করেই 60 দিন অবধি গ্র্যাচুইটি দিতে হবে, এবং এর মধ্যে আপনার অ্যাপ্রুভড লিভ 240 দিনের মধ্যে কিন্তু ছুটি ছাটা যা পেয়েছেন, অর্থাৎ সেটা যদি অ্যাপ্রুভড হয়, আনঅ্যাপ্রুভড হলে হবে না। আপনি ইচ্ছে মতো ছুটি নিয়েছেন, মালিক টাকা কেটে দিয়েছে, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাপ্রুভড মেডিকেল লিভ, সিক লিভ, ক্যাজুয়াল লিভ ইত্যাদি সব নিয়ে, এবং যদি কোনো কারণে কারখানায় ধর্মঘট হয়ে থাকে বা লক আউট হয়ে থাকে, সেই দিনগুলো ধরেই কিন্তু 240 দিন হতে হবে।
1: আচ্ছা, আমাদের শ্রোতাদের জন্য ক্যাজুয়াল লিভটা কি যদি একটু বুঝিয়ে দেন।
0: ছুটি অনেক রকমের হয়। আপনার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের একটা পাওনা ছুটি জমছে প্রত্যেক বছর, সেটাকে আর্ন লিভ বলা হয়। সেটা এক প্রকার 26টা বা 30টা বা কারুর ক্ষেত্রে 100টা, কারুর ক্ষেত্রে 200টা সারা জীবন জমানো যায়। ক্যাজুয়াল লিভ হচ্ছে হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়লেন, একদিনের একটা ছুটি চাইলেন মালিকের থেকে, মালিক সেটা দিয়েও দিলেন। এই লিভগুলোকে হঠাৎ হঠাৎ কাজ করার জন্য, মাঝে হঠাৎ হঠাৎ কোনো একটা বাড়িতে প্রবলেম হলো বা নিজের শরীর খারাপ হলো, আপনি যেতে পারলেন না, তার জন্য একটা টুকরো ছুটি ছাটা দরকার হলো, হ্যাঁ, সেই ছুটিগুলোকে আমরা ক্যাজুয়াল লিভ বলে থাকি। এরকম প্রত্যেক সংস্থাতেই 10টা বা 12টা বা 14টা ক্যাজুয়াল লিভ সারা বছরের জন্য দেওয়ার কথা
1: দেওয়া থাকে। এছাড়াও তো ক্যাজুয়াল লিভ ছাড়াও
0: মেডিকেল লিভ থাকে, ইত্যাদি থাকে, সবই থাকে, আর্ন লিভ থাকে।
1: বেশ, আমরা মাঝে যেরকম বললাম যে আপনার থেকে জানলাম আর কি, যে যদি এই পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যায় কর্মচারীরা পড়েন বা না পান, তাহলে তারা শ্রম দপ্তরে যোগাযোগ করতে পারেন, সেই বিষয়ে আপনি যদি আরেকটুখানি আমাদেরকে জানিয়ে দেন।
0: হ্যাঁ, রাজ্য সরকারের এবং কিছু ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কার্যালয় সমস্ত সাব ডিভিশনেই রয়েছে, রাজ্য জুড়ে সমস্ত সাব ডিভিশনেই রয়েছে। আপনার অফিস যেখানে, যে সাব ডিভিশনে, সেখানকার সাব ডিভিশনে গিয়ে, শ্রম দপ্তরে গিয়ে আপনি গ্র্যাচুইটি না পেলে বা আপনার মাইনে না পেলে বা অন্য কোনো শ্রম রিলেটেড অসুবিধা থাকলে আপনি এই দপ্তরগুলোতে যোগাযোগ করুন, তারা আপনাকে আইনি পরামর্শ এবং কিভাবে পেতে হবে সেই ব্যাপারে নিশ্চয়ই পথটা দেখিয়ে দেবে এবং সাহায্য করবে।
1: বেশ, আজকে আমরা কথা বললাম পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন শ্রম আইন বিশেষজ্ঞ, নমস্কার আপনাকে।
0: ধন্যবাদ।
1: আমাদের অনুষ্ঠানে আমরা শ্রমিক ও শিল্প বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমাদের চিঠি পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস শিল্পভারতী@gmail.com।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান।

শিল্প সংলাপের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

পরের গানটি শুনবেন মোহাম্মদ রফি ও গীতা দাতের কণ্ঠে সিআইডি ছায়াছবি থেকে।

0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি।

প্রীতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আগামীকাল ভোরে অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। পাঁচবারের বিজয়ী ব্রাজিল বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। টেন্ট ব্রিজে আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মোহনবাগান আসন্ন মরশুমের জন্য

0: বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। আগামীকাল এই পর্বে পরবর্তী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। ওয়াশিংটনের সিটল স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় ভোর 5:30। এদিকে রাউন্ড অফ 16 এ আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলার 34:39 মিনিটে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। এরপর 42 মিনিটে মেক্সিকোর জুলিয়ান কুইনোনোস একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে ইংল্যান্ডের অধিনায়ক পেনাল্টি থেকে আরও একটি গোল করলে মেক্সিকোর রাউল খিমেনেজও 69 মিনিটের মাথায় পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। ইংল্যান্ডের জ্যারেল কোয়ার্নস 54 মিনিটে লাল কার্ড দেখেন। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনেরই গোল সংখ্যা 7। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। কোয়ার্টার ফাইনালে নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ব্রাজিলের হয়ে 80 গোল করেছেন তিনি, সেদেশের ইতিহাসে কারো করা সবচেয়ে বেশি গোল যা। 2022 বিশ্বকাপে দেশের হয়ে গোল সংখ্যার নিরিখে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন নেইমার। চোখের জলেই ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমারের পথ চলার সমাপ্তি ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড পাওয়ার ফলে ম্যাচ খেলার নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইউএফএ। ইউএফএ জানিয়েছে ফিফা খেলার স্বচ্ছতা ও অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। এক বিবৃতিতে ফিফা জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 অনুচ্ছেদ অনুযায়ী বালোগুনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। উয়েফা তাদের বিবৃতিতে উল্লেখ করে, লাল কার্ড দেখার ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা একটি বাধ্যতামূলক নিয়ম যা মকুব করা বা ইচ্ছেমতো প্রয়োগ করা যায় না। সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, প্রতিযোগিতা চলাকালীন এই ধরনের পদক্ষেপ প্রতিযোগিতার নিরপেক্ষতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। উল্লেখ্য, রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার তারিক মুহারেমোভিচকে ফাউলের কারণে আমেরিকান খেলোয়াড় বালোগুন লাল কার্ড পেয়েছিলেন। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে জয়লাভ করে। ট্রেন্ট ব্রিজে আগামীকাল তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 10:00। 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে যায়। অ্যান্তোনিও লোপেস আবাজ আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের 1 বছরের চুক্তি হয়েছে। আজ নতুন কোচ হিসেবে হাবাসের নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। এদিকে ইস্টবেঙ্গলের সঙ্গে একই দিনে আসন্ন মরশুমের জন্য মোহনবাগানও নতুন কোচের নাম ঘোষণা করে। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হলেন গ্রিক কোচ পানাজিওটিস ডিম্পেরিস। ইতালির জানিক সিনার সার্বিক নোভাক জোকোভিচ এই উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 16 ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিনার জাপানের শিনতারো মোচিজুচিকে হারিয়ে দেন। সপ্তম বাছাই জোকোভিচ গ্রেট ব্রিটেনের রোমান সাফিউলিনকে হারিয়ে শেষ 8-এ পৌঁছন। জামাইকার অ্যাথলেটিক্স কোচ স্টিফেন ফ্রান্সিস প্রয়াত এমভিপি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাবের তরফে গতকাল এই খবর জানানো হয়। খেলার খবর আজকের মতো এ পর্যন্তই। এর পরের খবর রাত 10:00।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি রবীন্দ্রসঙ্গীত মিতা হকের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর শুনব কয়েকটি লোকগীতি এবং সবশেষে বাংলা ব্যান্ডের গান। পরের শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

গানটি শুনলেন শাহানা বাজপেয়ীর কণ্ঠে। আপনারা শুনছেন নানা রঙের গান। অনুষ্ঠানে পরের শিল্পী তপন রায়।

গানটি শুনলেন তপন রায় ও সহশিল্পীদের কণ্ঠে। পরের গানটি সহজ মায়ের কণ্ঠে।

0: গানটি শুনলেন সহজ মার কণ্ঠে, শুনছেন নানা রঙের গান। এরপর বাংলা ব্যান্ডের গান, প্রথমে চন্দ্রবিন্দু।
1: আমার ভিনদেশী তারা

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে

0: পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনহোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে

0: এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ড মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন আটজন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া চারটি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৬টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কে ১০ আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত পাঁচ বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ির কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ ১৬ ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা।
1: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं सरफिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी तीन देशों इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड के दौरे के पहले चरण में जकार्ता पहुंचे। पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर के लोगों ने इस्लामाबाद द्वारा आवश्यक आपूर्ति की नाकाबंदी से क्षेत्र में उत्पन्न मानवीय संकट से निपटने के लिए भारत से सहायता की अपील की। ईरान के सर्वोच्च नेता आयतुल्ला अली खामेनेई को अंतिम विदाई देने के लिए तेहरान में बड़ी संख्या में लोग जमा हुए। यूक्रेन में राजधानी कीव पर रूसी हमलों में 18 लोगों की मौत और फीफा फुटबॉल विश्व कप में आज रात राउंड ऑफ 16 में पुर्तगाल का मुकाबला स्पेन से होगा। अमेरिका का सामना कल सुबह सिएटल में बेल्जियम से। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा के पहले चरण में आज शाम इंडोनेशिया की राजधानी जकार्ता पहुंचे। राष्ट्रपति प्रबोवो सुबियांतो ने हवाई अड्डे पर श्री मोदी का स्वागत किया। प्रधानमंत्री ने कहा कि भारत और इंडोनेशिया ने 2000

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি পরিন্দা ছায়াছবি থেকে, দ্বৈতকণ্ঠে সুরেশ ওয়াডকার ও আশা ভোসলে।

পরের গানটি শুনবেন ম্যানে পেয়ার কি আছা ছবি থেকে, দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর ও এস পি বালা সুব্রহ্মণ্যম।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের শিল্পী পারভিন সুলতানা, ছায়াছবি কুদরত।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। পরের তিনটি গান শুনবেন দ্বৈত কণ্ঠে উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। প্রথম গানটি মোরা ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনবেন ভিরাসাত ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে কবিতা কৃষ্ণমূর্তি ও উদিত নারায়ণ।

এই সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাপ ছিল ৯৮%, সর্বনিম্ন ৮৬%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ এবং কাল পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর দিয়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এবং মাঝে মাঝে দমকা বাতাসের গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এই কারণে আজ ও কাল উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে মৎস্যজীবীদের না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিচ্ছি গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। মঙ্গলবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, এ নিয়ে বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা পিঠের ব্যথা, কখন সতর্ক হওয়া জরুরি, বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু উত্তর কণ্ঠে। 8:00 জানা অজানা, কৃষি খেকু ছত্রাক, বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 নজরুল গীতি, শিল্পী জয়া সিংহ ভট্টাচার্য। 8:20 অনুষ্ঠান উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সান্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও সৃজনী পাল, অতিথি ডক্টর দীপন চক্রবর্তী। দুপুর 12:00 ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। 12:15 দোতারায় লঘুসঙ্গীতের সুর শিল্পী নবনীল সরকার। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে উনজমির দুনো ফসল, আমার চাষের কথা, এই বিষয়ে অভিমন্যু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 12:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় ইস্যু, উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি মদন মান্ডি, বাবুলাল সোরেন ও সহশিল্পীদের কণ্ঠে, পরে সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল, এ বিষয়ে আলোচনা, অংশগ্রহণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীপতি টুডু ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব মুর্মু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিথুল সাহা, এম এস ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উদযাপন বিষয়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয় পাঠদানে আড়িয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরাধা বৈশ্য, সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি অর্জুন সরেন ও সহশিল্পীদের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্ষাকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, এই বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মানির সাক্ষাৎকার শুনবেন, পরে শুনবেন লোকগীতি পার্বতী হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর কৃষি কথার আসর, কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এই বিষয়ে ডক্টর স্বাগত ঘোষের সাক্ষাৎ তিনি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কবিগান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, নাটক স্বর্গের বিচার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা, অংশগ্রহণে অধ্যাপক ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা সুতপা দে, প্রযোজনা শাহনাজ আব্দুর রাউফ, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 9:30 শ্রবণী, কবির মুখোমুখি কবি, কবি সুধীর দত্তর সঙ্গে কথা বলেছেন আর এক কবি পার্থজিৎ চন্দ। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 নজরুল গীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে। 10:45 আধুনিক গানে জয়া সিংহ ভট্টাচার্য। 11:00 দোতারায় লঘুসঙ্গীতের সুর শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পণ্ডিত তুষার দত্ত। পরে 11:40 তবলা লহরা, শিল্পী প্রবীর ধারা।
সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্রার সঙ্গীত শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু গুপ্তর কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 164তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 অতুল প্রসাদের গানে পম্পা সুর, 8:50 দোতারায় লঘুসঙ্গীতের সুর শিল্পী নবনীল সরকার, 9:10 রাশধারা উপস্থাপনায় পাপীয় ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর 12:00 সুরভি, 12:20 এবং বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরাটকা, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুলশান, 7:10 নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরাটকা, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন পরবর্তী অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।